0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠু তা শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শিল্পী কুমার সানু, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। সমীর অঞ্জন গীত, সঙ্গীত আদেশ শ্রীবাস্তব। চলচ্চিত্র দিল নে ফির ইয়াদ কিয়া।

0: এইচআইভি টেস্ট হেইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান দিন গোটে বাজি পচাশ মিনিট হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম প্রথমে ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রচার করুচ আকাশবাণী কটক কেন্দ্র। দিন দুইটার শুণবে মিড ডে নিউজ, রিলে করিবু আকাশবাণী দিল্লি।

জোসিলা। এই চলচ্চিত্রের শিল্পী ছিলেন কিশোর কুমার। শাহির লুধিয়ানবীঙ্ গীতকু সঙ্গীতরে সজাইলে রাহুল দেব বর্মন। পরবর্তী শিল্পী হলে মনহার এবং সুমন কল্যাণপুর। গুলশন বাবরাঙ্ক গীত, সঙ্গীত কল্যাণজী আনন্দজী। চলচ্চিত্র বিশ্বাস

0: ଆପଣ ଜଣେ ବ୍ୟବସାୟୀ କି ଆଉ ଆପଣଙ୍କ ବ୍ୟବସାୟକୁ ବଢାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କି?
1: ତେବେ ଚିନ୍ତା କରନ୍ତୁ ନାହିଁ, ଏଣିକି ଆକାଶବାଣୀ ଜୟପୁର ଆପଣଙ୍କ ବ୍ୟବସାୟକୁ ବଢାଇବାର ଦାୟିତ୍ୱ ନେବ।
0: ରେଡିଓରେ ବିଜ୍ଞାପନ ଦିଅନ୍ତୁ ଆଉ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟକୁ ବଢାନ୍ତୁ।
1: ସୁଲଭ ଦରରେ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟର ବିଜ୍ଞାପନ ପହଞ୍ଚିଯିବ ସବୁଠି, ସବୁ ସମୟରେ ଆଉ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ।
0: ବିଜ୍ଞାପନ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ 8280306927 କିମ୍ବା 9449408097 ନମ୍ବରରେ।
1: ଆକାଶବାଣୀ ଜୟପୁର ସଦା ଆପଣଙ୍କ ସାଥିରେ, ସବୁ ସମୟରେ ଆପଣଙ୍କ ସେବାରେ।
2: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হইছি?
3: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি।
4: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নিয়ে অজানা আতঙ্কটু দূরে রুহন্তু।
5: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
6: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
7: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
6: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
8: রুটি এই চলচ্চিত্রর গীতটি শুনন্তু। শিল্পী হেলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। আনন্দ বক্সিঙ্ক গীত, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: তেবে সাথী চলুন তো জানিবা বিশ্বকাপ ফুটবল 2026 সম্পর্কে।
1: বিশ্বকাপ 2026 যাহাকু কি ফিফা বিশ্বকাপ বলি কোয়া যায়, এহা 23তম বিশ্বকাপ থিলা। ফিফার সদস্য সংঘগুড়িকর জাতীয় দলগুড়িক দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করুথবা চতুর্থ বার্ষিক আন্তর্জাতীয় পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ থিলা। এই টুর্নামেন্ট 11 জুন 2026 আরম্ভ হয়েছিলা এবং 19 জুলাই স্পেন দ্বিতীয় থর পাই চ্যাম্পিয়ন জিতিথিলা। এহা মিলিত ভাবে 16টি শহর দ্বারা আয়োজিত হয়েছিলা। 11টি যুক্তরাষ্ট্র আমেরিকা, 3টি মেক্সিকো, 2টি কানাডারে। এই টুর্নামেন্ট প্রথম ফিফা বিশ্বকাপ থিলা যাহা 3টি দেশ দ্বারা আয়োজিত হয়েছিলা এবং 48টি দলকু অন্তর্ভুক্ত করেছিলা।
0: হেলে স্মৃতি শুন তো।
1: হ্যাঁ কুহ।
0: এবে তো আমি খেলা বিষয়ে কথা হলে।
1: হ্যাঁ
0: হলে তুমি বি কিছু খেল খেলুছ কি না?
1: হ্যাঁ খেলুছি। মু ডেইলি ইভিনিং রে 4টা রু 6টা পর্যন্ত রানিং যাওছি।
0: হ্যাঁ খেলিবা দ্বারা মন সহ শরীর বি সুস্থ রইথায়। তেনু প্রতিদিন কিছু না কিছু সময় কাড়ি খেলিবা নিশ্চয় দরকার।
1: হ্যাঁ ঠিক কথা কইলা স্বাস্তিক।
0: হলে চালন্তু সাথী এই সম্পর্কে আও অধিক কিছু জানিবা মিনাকি পানিগারে ভোনি কোঠারু।
2: হ্যালো ম্যাম নমস্কার, মু আকাশবাণী জয়পুর কেন্দ্র স্মৃতি কৌথলি।
3: হ্যাঁ নমস্কার কুহন্তু।
2: আজ্ঞা ম্যাম আপনার পরিচয় টিকা আমার শ্রোতা ভাই ভনী মানুষ দিয়ে দিওন্তু।
3: মো নাম মিনাক্ষী পানিগ্রাই, মু বর্তমান ডিফেন্স পাই প্রিপেয়ার হউছি গভর্নমেন্ট জব পাই আও এবং অ্যাথলেট রে অছি মু এবে।
2: আচ্ছা ম্যাম আপনার আম যুবাণী কার্যক্রম কু স্বাগত জনাউছি। ম্যাম আজ আপনার সাক্ষাৎকার করিবার মুখ্য বিষয়বস্তু হেলা খেলা প্রতি আমাকে কিছু জানিবার থিলা, তো আপনি যদি কহিলে আপনার

0: আছে কখাই কি কাইটা কই বলতর লইলে
1: এ প্রেম করলিনি বলি করি কই
0: না সেটা আমি সা কই ভাই
1: আরে লব বলবাইবে
0: সেটা মন কই করি এটা কাইছে জোন টকি মনকে সুতরাই দেলাইনি পছে এরা জড় যে দাঁড়া পড়ছি যুবত মানে এলে খাই এলা তাকে অটো বরস নয় বা যাকো সে টকি নাই সরু ফিলা হিসাবে একা যাইছি হ্যাঁ তার সঙ্গে কে এলে খাই দাঁড়া ফাঁদা করলা বললে খাইছে গোটে বডেটা গোটে নিয়ম গোটে লাগলা আছে হড়ে বরস তিরিশ বরস গুলা জীবন যাকো জইলিছি হ্যাঁ মুই তাকে খাইছে উদলিয়া নেই জেলি বললে নয় নি উদলিয়া খাতা উঠি গালাবি এবার আর নাই নি সে খাতা টকি বলছি মকে ইচ্ছার এলাম গালি বললে মিশা নয় অটো বরস নয় বা যাকো তাকে পুনি জন তাকে জন আছে কি নেই মন আছে মো হিসাবে মুই গলি বলি করি কই বাকে জন তাকে উঠে সে অধিকার সে অধিকার সেটি যাক নরে হ্যাঁ সেটার পাই অটো বরস নয় বা টকি মন সঙ্গে দাঁদা ফাঁদা নয় এবার সেটি আঁকা যুবত মন বলে অটো বরস উনা পিলাকে মিশা কোন দাঁদা ফাঁদা ভিতরে পুরাই দেবাস বলে সে পিলার জীবন যাইছি পাঠ যাইছি ভবিষ্যৎ নষ্ট হয়েছি
1: নষ্ট হয়েছি হ্যাঁ
0: এটি কাতা লামাইলে নয় ফোন মনে আইলে আনি দার দেউ
1: আলে আলে আলে
0: দার খাই কি
1: আলে
0: হ্যালো চৈতি জন জোয়ার জোয়ার কে কইলাসনি বাবু কোন তিনি কইলাসনি
2: মুই রমেশ আন্ত নি মামা পাটিকট নপুর জেলা দান
1: আলে রমেশ বাবু কেনতে রছস জবর দিন কে
2: জোয়ার আপা
1: জোয়ার জোয়ার
2: আরে কেনতা
1: মুই তো পাচালি
2: কেনতা চালানি
1: সুকুয়া ব্যাপার নি এবে বর্ষা দিন কে কাই সুকা ব্যাপার হেছি তা ছাতি খোঁজি বললি নি ছাতি ধরি করি গলি নি বিকবা কাজে বস্তি লোকে বসলে তো আরে নই নই দুই হাজার টাকা লেখা যে
0: এ পানি মারবা দিন তো এ পানি মারবা দিনে মখে খা বললানি তোমার গরতটা এরা তো করলানি
1: নইলে
0: সে জন বাগ পরাই যাইছি আমি তার কইতে রেব কোন দায় খেটলে মিশা সে বাবু নরে সে সবুর লগে ফোন নম্বর আছে যে মাত্র কাই করুছ ফোন লগে একা যা সেলা পারাই গেলা নিয়ে এটা দিন বদল লাগে হ্যাঁ কাইছে লক্ষ্যে দাড়ি করি
2: নাট যোন দিন প্রচার করা হয়েছি তার গোটে অলগা স্টাইল রেলা মামা আলে নাটগুরু বাবু এটা কয় বাস অলগা স্টাইল রেলা
0: এ দে জাগলা তো আরাম করা কিনা বলে ডুব ডুব ডুব ডুব ডুব আরাম হই যাইছে সত্যি নাই কাই করব সামর সে নাট বুড়ি গালা জোন এলে অঞ্চল ভিতরে দেখো বলে নাট বুড়ি গেলা সে ভিতরে নাটক কাতা মন সে কাইছে ড্রামা মন এটা মন আঁকা করলাই নাট ভিতরে আমার কাই সংস্কৃতি বুড়াই দে লাইবে
2: আমার সংস্কৃতি কে বঞ্চা লাগছি
0: সব লোক তো আধুনিক হয়ে গেলাই
2: আধুনিক হয়ে গেলেন আমার সব লোক লগে ফোন হয়ে গেলা কি না স্মার্ট ফোন হয়ে যাবে সব লোক স্মার্ট হয়ে গেলা
0: আমি মিশা খাইছে স্মার্ট হয়ে করি ফোন লগে একা কথা বার্তা আর চিঠি নাই ফটো নাই দেখ নাই
2: ভিডিও কল আরে একা তাকে হোয়াটসঅ্যাপ তে ফটো পটা এমটি তো চাললা আছে আরে
0: এটা কত রকমের বল
2: ভার্চুয়াল বলবাই যে সেটাকে মানে বেশি দূর না যায় মানে দূরটা মিশা লগে একা আসলা আজকাল
0: কথা বার্তা করলা পর আগাই যাইছি
2: নাই
0: আমার কার্যক্রম ভিতরে বিড়া বললুস নাকি কেনতি বলি করি
2: কার্যক্রম ভিতরে তো
0: আমার ভাঞ্জি আজি কাইছে সে আদিবাসী দিবস কাইছে দিনবস গলা কি নাই আদিবাসী দিবস ভিতরে সে ফুল বিন্দবাটা পিঁধলে আছে যে এবে যাক কাড়ি নাই তা রমেশ বাবু বললে আমি দাঙ্গা পিলা।

0: ସବୁ ଦୀପ ପୁଣି ମହାଦୀପ ନୁହେ, ସେ ଦୀପ ଜଳେ ଜାଗରେ। ଆଲୋ ଭାଗ୍ୟବତୀ ଆଜି ରାତି ପ୍ରେମେ ଜାଳି ଦେଲ ଜାଗର ବତି, ଖାଣ୍ଟୁଆ ଘିଅ ଢାଳି ମାଟି ପଦିଅ ଜାଳି, ଖାଣ୍ଟୁଆ ଘିଅ ଢାଳି ମାଟି ଦୀପ ଦିଅ ଜାଳି। ଭକ୍ତ ପ୍ରେମେ ଆଜି ଭୋଳା ଜମୁଛି, ଆଲୋ ଭାଗ୍ୟବତୀ ଆଜି ରାତି।
1: ତୋର ହାରମୋନି କୋନ ବାଟେ ନେଲୁ? ସ
2: ହାରମୋନିୟମ କେ ନେଇ ନା দাদা, ରଖି ଦିଛେ ঘরে।
1: ঘরে আছে
2: হারমোনিয়াম কেসে ও সারঙ্গি কে ঘরে রখি দিছে। এটা খেতাড়ে বুলি আসিছে বলি তোমনে ফোন টিকে লগাই দেনি, দুখর সুখর কথা হবার লাগি
1: নাই। এটা কাই বলে এমতি গীত কিনি পুরা শুন দেবস বলে, যেতকি দুঃখ রইছি যেতকি মন খারাপ রইছি সেটা সঙ্গে সঙ্গে আকা বলি যেছি কি নেই।
2: হ্যাঁ মন চেঞ্জ হয়ে যা, ওই চৈতি জন যেটা জয়পুর আকাশবাণী রেডিও ষ্টেচন বাজুছে, আমি শ্রোতা মানে এটা খুশিবাসী কথা হচ্ছ আপনার সঙ্গে, এটা বি বহুত বঢ়িয়া লাগুছে।
1: ধন্যবাদ লাগু। এমনি একা আমার সঙ্গে ফোন মন করতে রুয়া, খাতা মন এইতে রুয়া, প্রশ্ন মন পচারতে রুয়া, তোমাকে ন জানবা খাতা মন আমি তোমাকে শিখাই দিতে রুবু, আর গীত শুনাই করি মন সারদা মিশা করে দিতে রুব।
2: হ্যাঁ দাদা ঠিক আছে, রয়েছে জোয়ার
1: জোয়ার জোয়ার জোয়ার।
3: হ্যালো জয়তি জান।
4: হ্যালো
3: ହଁ
4: ହ୍ୟାଲୋ ନମସ୍କାର।
3: ଜୁହାର ଜୁହାର ବାବୁ, କିଏ କହିଲାସନି କନ୍ତିନି କହିଲାସନି?

0: কৰে কইলি নে
1: আলে কোনতির কইলাস নি মা আলে কেনতারে আছাস
0: ভালো আছি
1: আলে আমার কার্যক্রম শুনলাস নাকি নাই
0: হাই
1: কেনতা লাগলা নি
0: হ্যাঁ
2: বল লাগলা নাকি নাই বললা নি
0: আপা কেনতে বলতে
1: বল লাগা গাই
2: আপা নি মা
0: না মা কেনতা তোর
2: মামা আমি সা নিকো আছে তোর মনুষ কোন বাটে গালা তোকে ফোন ধরাইতে রিছি সে কোন বাটে গালা আজি
0: হ্যাঁ হ্যাঁ বর্ষা কেন মারবানি পানি কেন মারবানি
2: আমার বাটে জেন্তি তোমার বাটে সেন্তি আখা কেট দেয় মরছে আছে কেট দেয় ছাড়ছে আছে
0: সত্যি আমার বাটে জবর মারবানি
2: হ্যাঁ
0: এই এখন হবে তো পড়লা আছে কে
2: তোমার মনুষ কোন বাটে গালা
0: হ্যাঁ হ্যালো আপা
1: আইল হ্যালো কুয়া কইলে তো
0: হ্যাঁ ভাইলে নে ভাইলে নে জোয়ার আপা
1: জোয়ার জোয়ার
2: জোয়ার জোয়ার
0: জোয়ার জোয়ার
3: হ্যালো চৈতি জোন
2: তোর কথা শুনবাকে লাগছি আছে মন কই দেশ
3: হ্যাঁ
2: কে কইলে
3: তোমার সঙ্গে কথা হবাকে লাগুছে মন
2: তোমার
3: মই রেডিও পার্টনার চিত্রসেন সবর কোলাহান্ডি জেলা ভয়ানী পাটনা পৌঁছে আগিয়া
1: আলে চিত্রসেন বাবু পুরা
3: হ্যাঁ মাউসি জোয়ার
1: জোয়ার জোয়ার পুরা ঠিক না দিয়ে দিলা কেনতা
3: আছে মাউসি
1: বড়ডে নিকো আছে গায়
3: ধন্যবাদ
2: নাই তোর মাউসি কে খাইছে বলে এবে আমার গাঁও মান ভিতরে আছে কি নেই সে পুরনা শুকুয়া ব্যবহার করতে যার ঘরে শুকুয়া দেলা আছে তার ঘরে ফুনি বন্দাড় বাঁধি
3: আর আজিকালি শুকুয়া ব্যাপার বি খুব চলছে আজ্ঞা
2: সেটা তো খাই দেলাই
3: আজিকালি ধান ধনার উপচন আজ্ঞা বজার পাতি যে নেই পার গোটে পড়লা ধরি করে যেইছ বলে আজ্ঞা পুরা
2: মিটা গেনা বিকা কেন্তার চাললাছে
3: এটা বি পুরা চালিছে না আজ্ঞা আসো বলে নেই আসছো আও
2: নাই আমি তো যাবো যে তোমার সে কাউ ডোলা লাগে আর উঠে খাইছে মিঠা জবর বল মিললাম তোমার ঘর কুকুর খাই গিয়ে জবর রাটু হলানি
3: ওই আজ্ঞা তোরা দোকানে আছে তো আজ্ঞা ওই দোকানে আছে তো তোরা তোরা আছেন তো হও হও করছি আজ্ঞা আর
2: তুই বিস্কুট গোট লাগা পাকাই দিতে রে বুঝ হারি সেটার খাইছে সে মনে সেটি লামলা আছো তো হারি সত্যি নেই
3: ওই আজ্ঞা
2: খাদি দেবলুস বললে তো সেমন খেটবাটা খেটবাই এখন
1: খেটবাই
2: আলে আমার কার্যক্রম কেনতার লাগলা নি সেটা কই দিস
3: কার্যক্রম তো বড়িয়া লাগুছে আজ্ঞা প্রোগ্রাম মনে হ্যাঁ আজ্ঞা আমকে তো শুনে করে পুরা আমার কাম ধাম বি জলদি সরছি আজ্ঞা
1: হ্যাঁ
3: বনাবাকে আমকে পুরা ফ্রি লাগছে আজ্ঞা নেলে ঝুমরা লাগছে আজ্ঞা
1: হলে কি ইয়ে বেড়া থানে ঝুমরা কেন্দি আখি নিদ করি শুই বেলা
2: বেড়া থান নাই সে দোকান লগে বসলা আছে বলে তুই বেড়া লগে কেটাই দিউ আছে দেখনি তো
1: আরে ভাই সকাল বেলা দোকান না হতে নাই সকাল বেলা বেড়াই কে গালাস নি কি কেন্দি
3: নাই সকালে তো ছনা ছনি করছি
2: হ্যাঁ ওই গুলা দিন বিকবা খা লাগছি
3: হ্যাঁ
2: আলে আমার কার্যক্রম নিগম লাগলা নি বলে কই দিলস তোকে ধন্যবাদ লাগো এনটি আকা আমাকে ফোন মন করতে রো নো ফাসরা
3: জবরদিন
1: কে ফোন করলাস
2: তোর ব্যবহার বার চাল্লা ঠিক নাই
3: চাল্লাছে মামা
2: বল চাল্লা আছে তো কার্যক্রম নিমান লাগলা নাকি নাই
3: দৌড় লাগলানি মামা
2: দৌড় লাগলানি তো লাগো এতে আগে ফোন মোন করতে রো
3: নাই
2: থাকাই দেলুস আজি বললি

0: তুই করলে আমি নাই, আমি করলে তুই নাই, এরকম
1: লাগুছি। নবীন বাবু লগ বলে কইলে আমার প্রকাশ দলে দলে বাবু ডাকলে আর কইলে সেটা আর টাইম হয়ে গেল বলে চুর পরে যাইলে আর লগাইলাম লাগালা।
0: তোর ফোন কে জাগির লুত খাই সেটা আইলে উঠাই দেবি বলি তো জাগির লি সরাই দেবে আরি।
1: হয় মামা
0: আলে কার্যক্রম নিমল লাগলানি তো
1: কার্যক্রম পুরে লাগছে মামা।
2: হেদে নবীন বাবু আজির কাজে
0: বেল তো সারি গাল হেদে বানজি।
1: হয় আরে
0: কথা ন লমাউ নবীন বাবু সঙ্গে মিশতে
1: উঠি। ও জোয়ার মামা
0: জোয়ার
1: জোয়ার
0: আলে ভাই বিনি মন গালুনি জোয়ার জোয়ার।
1: হয়

0: আজি আসিবার বি না
1: আসিকি বসিছি মু জুহারে জুহারে নবঘন ভাই
0: তমরি কথা তো ভাবুলি তুমি আসিকি পৌঁছি গল নূ জিনিস তোমার কোন চারি ছটা নূ গছ আনিছ তাকে পুনি কোন ছাত উপরে থইছ
1: আপনার কহিলা কে দৃষ্টি যাই সেইটি পইলা
0: মো দৃষ্টি কি পড়ব গাঁটা তাকে তো সমস্ত জানিছি
1: ভাই পুরা কটক যাই চারা আনিকি আইছি ফুল বেপার করবি এই শ্রাবণ মাস গলে ওষাবা থাক আইলা পরব উপরে পরব ফুলর তো সবুবেলে চাহিদা রহিছি সবু কাম কার্যের ফুল লোড়া
0: লোড়া
1: আউ ই চাষ সহিত যদি ফুল বেপার করবি আর দুই তিন পয়সা লাভ আসব।